0: নুমান ঢিলে বসে যাম সব জানা গাই মা চড়ে সকেন
1: নাই মতে না জানে সিমরা নিয়ে আসাই না
2: ও সিমরা নায়ক।